0: คอยขอกันเนี่ยคอยขอกันแตกเด็กครับพันเมียดเกินอะไรขายจะใช่โอ้รอริรานะพันลอยกูเล่นละก็เมียดแก่ใช่จะขินอาชาวรกรรมวัวเดียบายกาดีอัลขลอยกันเอ้ยโยกคอยวันเกิดลอยเก่งมันน่าคอยวันที่ฮิโรคอมิดโบสไซด์กระดิ่งทีกบายกูจะไล่ยินมวยบารกรรมกับบายบายกันยินยินรีดียินเอฟวาร์เอเวอร์การ์ดละขินไทม์เดียชะกรรมท่านไม่ติดเหรอคุบายลอยกูนักยีเหรอได้ดูแล้วค่อยของแมทเนี่ยมันยันเนียนสิเนี่ยแต่ว่ามาถึงนักยีเหรอไปถ้าวันนี้อาลอยเห็นการเงินไทม์อีสโนดีคิดฉันก็เชื่ออย่างนั้นกูเล่นไทม์ดูขินกันแต่ขินเอ้ยอาลอยพูดยินินอันเล่มมั่วนี่เดียกูลอยเขาวันนี้ลอย
1: ก็พอดีเราไปวันลอนาดะกามวาร์ชีวูร์กิกมูร์ชีเกินเบนยัลขินชีเบนารานมันตีลังปานรถวิชกบะมาจดูนี่ร้านวันจะเดียดว่าแบนยอดเมียกูว่าเมียกูแบนยอดเดลวันลาวกูเอเก่งมองเนี่ยลก็เลยก็เก่งบิชิเบนัดถึงก็ขอกเอเชียจะพิจารณ์มดเดียร์ขอกบีร้านลอยชิดกันให้ชิลล์หนุนชิเนกว่าเรือหลอนอาดัมมดเดียร์เดลเอเชียแรงขามกมีดก็บุกเอกาเบ้ตชิดถนัดละมีดจิลวาดกูเลยกูดเดลขอกกูจะมาร้านยาลาเพื่อไว้เวิร์กเกจินที่ออกก็เก่งยังเลือกบัลเล่ก็ชิดกันวันจะที่ออกยังมีดเกินบุกเอมีดเนียร์ชิลล์หนุนชิเนลเวลบีกาลอยถลองเค
0: คือวิจัยแล้วเคก็ใครกันเว้ยมวยยังเว้ยคอยพังงานดูเท่ากันที่นั่นขณะเมื่อเช้าลูกพ่อตลอดเวลาแฟนเคนขณะเมื่อเช้าลูกพ่อตลอดมังงี้ยังงูลอยมันกันทีเล่นไปนี่สกูลิชคุณยูจกัตเทจเอ็กซ์เด้งใช่ยังเด้งฮาร์ดเดย์สกูลกัดดิ้งกูเด็กชินาที่เขียวกูตักดันเล็กเดียนเดอร์ชิลเวก้าคอยยกยี่แฟนเคนกันเล็กยี่กัดดิ้งวันจอร์นบีโคตรก็มีจอร์นจวิชความวิจเวลาแฟนก็มีสกูกำก็คนเอกลเวลคนวิกะคนวิกะจะมันมันอควอร์จะมันเกมเนอร์ชินยาร์เคนเกมวิบิอาโลก็คันยี่ปวดหันเกมฟีร์ยังเม็ดกระดิ่งเคยมันกันก็จะคอนโทรลก็ยิ่งโตขึ้นก่อนแล้วคินอายุก็ละพรักเกมนี้กูไม่อาจทิ้งฟาดจะดีฟาดเล็กเด่นบลอยชินก็บลอยก็ชอบเลยชาติฟิวิกจะมันมันอะไรก็มันกันเนี่ยก็บอกรายงานบลัดไทยนะคนเดียวกูใครเล่นเตลีเล่นก็เด้อเวลาคุณดูยินกว่าเนี่ยเล่นขึ้นจะละเบนขึ้นจะแบดเดียวยกุมีดก้าวเคยเช็คท่านเก็บทอดนั้นยกุมีดก้าวมีจุกเอกบีก้าแฟนวัดจ้าอีสปอร์ตเอ็นอีสปอร์ตชูดยกบ็อกซ์งี้ชูดยกซ็อกเกอร์งี้ชูดยกฟุตบอลงี้ชูดยกบาสเกตบอลเอ็นเน็ตบอลเอ็นเอฟอร์วันงี้ชูดก็เดี๋ยวสปอร์ตเมสก็ยรถที่อ่ะเกนช่องแม็กเฮียสเคมันก็จะควบคุมแต่ยินไอ้ราวมันละปัญหาบ่ายเชลีเกที่ยังดูเทมีดกันนั่นก็เรียกสักการ์ดแล้วคินโอ้ยบาลีมดันเวกบักบาลีชักลาฟปัญหาคือทิกบายเชลิชบอรินทิกบลาปัญหาก็มั่งดูดูก็ลาปัญหาก็มีนี่ไงก็มีสินปัญหาดูนึกดูนึกเอาวันนี้อารมณ์ก็มีมิตรบิ๊กยาวันนี้มีสกายนี่สันดูก็มีสกุลเขยอฟบัญชาการเฮร์เกอร์มุ่งกุฏิยังดูอะไรรอดเขาวันนี้ก็จะฟังนี่บ่ายนะฟิลิสมีสกุลก็เดือดสปอตลองคู่ราก็จะทิ้งเล็กดักยังงูลอยก็คอลกัวร์กระดิ่งมันเดนี่ไอ้ชีบคุ้มที่นั่นวันเลยยินวุ่นชิวมันไอ้ชีบคุ้มที่นั่นไปไปชีบก่อนข้าวไก่พังนี่มาเยอะจีแต่คินมิดเกิดทัลเกิดทัลบีเววันเดียวควักเกิดทัลบัวเบนอยากบอกมันอัดทุกเดือนบีก็อะไรบอกพวกมันแต่คินอะไรไม่เด็กก็ฟังเลยชิทโต้กูสกูลกับกูนี่ชอลกูมันนี่ชอลบอกรักรับไปอะคนเล่นเที่ยกับมันชอลเวกควักคนเล่นเที่ยกับเวกเอร์วานุนกับกูนี่ชาริฮากันก็อะไรเป็นทุกเดือนบางอยู่ฉันทักกะกับเป็นเอาไว้กูบอกกันยังก็เคยการยาวบาดเชื่อกี่อัลฟานุนบักฟันคอยคอกขยุ้ยเอาเวทขยุ้ยคอกบักก็บีก็คอกบีร์บีร์คอกอาคลิวก็โอวันฝ่ายชุกบีทิงขยุ้ยคอกยังไงทักเด่นกีทักคงเลี้ยงมุกรถอาคลิวก็โอวาฝ่ายชุกบีเหรอคุณก็เขาเป็นวิชิบันก็มีทักเขาไปพอดีไม่ดูการขึ้นร้านฉันไม่ได้ท้อที่ร้านยามไม่ร้านยาลอนฉันมันดูขี้นพิจารณ์ชกไปบางอย่างลุยก็ฟัดอันนี้ยืนแวร์นเขาเว้ยมันยังด่ามิดท่ากับทวีงเคยหนมวันอุปาท่ากับเรเลชันชีพดุนเชียนกับเวฟารันทะเลนก็จะว่ายสินมาสก็มีสกูเอียนมันเอียนวุ่นโลเรเลชันชีพก็มีสกูมีสกูบิดเดียลลุยสักเซสกูจะลากลอร์ดอราวน์ก็อาควันเนี่ยชิบันเบทฮอร์แกมคอยจวนเธอเกินพูดบิโก้ตายจะคอยแค่กับมีสกูยิ้มคนมิดยิ้มมีสกูคนกับบักเอตังวันเลยยินบักกับเค้กเอาไว้กับไอรถฟอมคุบากะคุบามิสก็จะดีสั่งแล้วก็จะแบบว่าให้กับมิสกามิสกุลคุมิสกับชอลรีนักชอลอะไรอันคุ้นมวยว่าว่าชอลมันเคยนคุมิสกับเยอะก็ฟัดดิลกูฟอนมาดฟันขึ้นฟันไร If an abbey in bay, baking gum and galga meeting, Mimi a duke of which. I say, here at a long time. Cayena rare. Any clever, I can't go in one year. Quite one jetty, quite gone what would ya tear? Because Kakit Beni Lama, good guy away, with Tawarinka and Alcuma Loga. And when a yaggy bum, Elon dinner, a bar plill, Cayen Daniel. Kayen Loyen and Bedata when a quagga lose a law. Whereby even relationship, I don't want the Oros in a bell, lose a law, and they are what better yacht. According to your baby, John, their ambit, with Kachak by a penumga. Lakin, I chuckle abandon, Kawaga, Chiriak. Kenny, in a level, I work away, Jim, whom my full name, and a short term I told him of you, and so on to the niece, one man toy, one killaj, rare financial captain, then, whoever I shall lay if I ever quite developing.
1: Thomas in chukban le jafa jam en chin jam ke go ko achei de pial bu ka ba ko chi da ka bu ke yo ta ke ban pan chit pan kana ko rom en chin ka kol do rom ko go tan miet ko ko kon chin ka ban la ga ya iran na chang alon chi ke chak ke tiang de kamit a wi bu ke nya ten a wel wan ti ge ya pa ta long ka ku in chuk le na ja tan ka rom ko go sbs tong jam
0: a in ka le fa ba na kwa ri yal to ku me fa Captain is not easy. 2 hours drive. Where they'll say more their name. Who learn? Kaka to yop to one takagatin. In Shugle Jafai, in Budu Pialgo, Ujala, Kaka Koi Belaping, Kenyaka Kanagan, Nyaka problem kun. Kuyamit Gabeka Kamkun, Kaka Yupwan. We're glad we're at Haptong. Ajatong Yaka Mokan Binakano. Ebinamandu. Adding. The Yogan Nichola, Runtier one, won't the kini tab taw ka koy biya ba don kariya la ke ga koy tiga ke ga don kariya ko koy ga bu ko nya bu ko do ba nya ka ga fol bu ko du ko ba ka kalanum du ko ba ka ran ji bena mam bran la ke ken ke de le cham ko che ke de yo bana lo ke chen ak fieren bi ko pan gen pan won e full of package of ak fieren barbe e kon ngo e bi diktor e bi kon ngo wi a lawyer, which by specialize in long security, a lawyer, when you have a lot of it's okay. Any con the shoes of Yaka in, Kaleva Loy, Lakin, a lawyer, whereby the meeting for Kiparango, committing a loop and urban. Any can and jam weather, who nearly came in, who went to quiet and thank you.
1: Papa Thomas told Chuk Ben Jam, a yakol cana, who is wet Tiagi Japai, who wet Tiagi Bugrom, Kagin Kuben Kujambo, Ben like the Chitan Railway Tentankan. Emantin cana, can a jam down on Kachu, Jam Oak Thomas, told Ting Mapu, Chin one, Kuwed one Ada, Kake by a long Shabton, Kajuajan, a cake low, which well Kajal Bentor, Chok Donada, Changalan Chimmy, dear care, calm cane, Kawish bin meat, be cake, he met then her and met in till Queen when coy did mat, Changalan Chui, why, Gidwaka meat met then her and Kawan, Wig Ben Mat, Aki Mitka, and can Kapyanga ten ten, Kau called the Labayok name in sbs.com.au/dinka, and maintain cana, Wab Jal Ben Law, break Wab Ben a Ben, and acquired Rud Malek.
2: Lum SBS audio ab niye ko lo ku jog ping bin ping na gir kun nyar ke lum ne ab store ba ke chin un bin ye watch ka ne Google Play niye man
1: ke kam chme ina le ba wer lik atin kai ke chal social media feed pan Australia ye man tin kana en kam pat talongin agoin SBS audio app tau telepon dui ken kena e ko bayar hel ke ngi ka kwanu ne ko ke chal tek tek in ya to ka jami ku jala nyukol kok to SBS dinka podcast kuin to ke ngi wadi bodo kwat ka won e ko ke jami ka tyok ke gin SBS audio app e ko won lao chinen we wi talangin ko yok app store e Google Play
3: watch ben me dan kuro commentin kena ba long shabton ku kaja thwaitin kajuaj tagi ben ben ka thwaj kuro e wi ka chogen soka ka thwaj netball along that kana ko hoki ku jala ko ko ka thwaj tennis ku ekun lao ja pe ko lan ta deru ne ka thwaj tena ya basketball kaka a tagi ja pe ku ko kan wa ba jam ke ga yuen yuen iran wen cheng bae tane shabton ko chmyet ke ati ke bae tan kura ndi chogen yo karal tan mante na kwa bjam ke gen go ben le go ya ben ke chen ben bae tan cheng ka kada tane ko ngoken ke muk po da ya bjal ben le go grel de ne tan kana le go gina wun nga
4: a ye ne na wuna tian a nya na wul ku ye ne chilaj ben tan australia wa to pan chol malbon kayen wai na logla ting kamal bone ki a situn ading apan pat lakin wo go gai chi ben ko gten 2006 fan chol chobaton achan war ngo chobaton ko ba chobaton ko patin loy loy ato ku jala ta wonin me ku moktin ya apat me ku a chi glo big nim dang liap ku jala ke ku ne ke gro ya pan kana pan ku ne ko tuitin te chin mandu wi ba ya tan sport kaye mok nom pin ku bukden won pat ku biyog niag kaye nen ke chan yar pan chol chabaton ten
3: ni ya ka loy tan ken wi mok pot chabaton
4: ken wo mok pot ten chabaton taban wo go gal wo gali wo ga chi ji wo gun taw ten wo e saw sudan nir wala bugrot koen ken wo mok pot wo ga mat bukdan pe won loy ku bug loy ko wchin potiel ku yen ya Achikulu yo ugachin time ben ugalu kuna lola benla weekend kayin jan mit kubake yatan kura yen kin wo muk pot ko yen kin wo mir po the ten other than that ka juaya ding taw pirit yakin kenen kin wo muk pot
3: jala ko da mentan bi in shabton tan kana shanka kada tan kan ku ene loy tan kichi lon bin mit kubai tan kura ten edano loy ke kak pirwan ke loy bai tan
4: achin dat ke kang pirwana loy bae tane loy batien ya loy ko ken pir bat kura e chan ku bo wiche wone na community ken bu ko jam ni e kumit e kam mukada ku ye jam kumit kada yenen ken tawen ken pir bae tane din iriel akin ko wone niar e wadan lagor ko community ku bu jam ay jimun community da yet wala bu jam o ke kinena ban la community ko won jimun ke ka wajat baga ting hal pir bay ten e wolo ko da ku bo miet ki baga lew ka da
3: e cha ting en ka na che ja pial ci lanon ci ne lel shabton e pan cin benten ron tim ka ro ku de tem ku ci dal cheng ten tan kana ku in ngor real tan e yo ka kral du tan ka miet ku e yo ci tan pian du ci lew ku e ngo ka gine en tak lo na da ke ku pa den bu mi ga be tan tu e ci kan
4: ke ya ne yo a po ke ka pat a cha ko ne pa chan miet ke ala kurai kuna won legle dit ka ci kan nim ya de loy bi ga lu ye wat ngo a cha ne na cha ko mung nim pin bi ga la kurai ko cha en ke chan yar en te dit te cha ti ga pe ci mur won en kor miet ke an ke la chat na won legle dit an ci a chat a cha yo en cho boto ne cha yo gen cho boto ne a cha mit po ko ka won ke gu loya tan mit a cha yo ga na ci miet ke a ci kan nim mu pan chol cho boto
3: we ki we ga to we ko a jun ci cheng ba ta na ku aku kol shabaton war and third world cup ronen runkar in ke kechlo wala runka 2022 man e chol garan kol ke thwe shabaton tan ko chiren shabaton ben yo tan ko pinum kuro wonen yo thwe tan kana aka yo aku kol shirken kana ben be shabaton e kan chi anda ko we ga kam kana
4: kan na kan aka ku pya da pe ta ban ye no ga mawien mauna lo ku tiang do juang wo ka chire la pai men sudan bu gal ben real bai ten ya ke ga ka ta pan chol sydney un le ke la ben ten shobaton ci miet ke na ci ban mung ni ma pai ko kure ko ke ga dir wo ci na ci ka dit un le ke wut jo de ten chobaton ci po ban miet ko ya ipo miet ban ku yenen be zar ci ban yar hal wo man kri ci wo ban ya la pai bu ti wo ko chol wo ga ti wo ko chan acinaan ci raan won cien ben bu miet ko bu ka yar nyal ku lek ci kan lek lo e chu ban nyar pe tenen be zare chan nyar ke ci ke de lwe la ala to le ngin mit ko man dit ke nen mug no mapat e chan ku ba do mapat bi mit ko bi ka bi bu boat bu ka boat chu ko pe de ka loy ke yenin ko won ci garan ke ga la wa ci lo e ko pat pe chu mit pod ben wo yine yok ka yiran won relik ko go ben ben waji pon miet anye ko ay won ke ka diet ko aji pin nom ben be zat sa sudan ko ay ci pon miet pa ak relik pa ak kuj pya ta kuj pya da krel ke chu miet ko
3: ruon ken ku ra ben twa ku ra pin nom won e lel ke wel kap tan miet ku ne ya ka le ke twa den ken te ci ta bi ke gen ya twen ten ku jala yi na ya e pya ka da ba ke re ke lo ne ya ka lo ya ka ke le ka da ka
4: e ci pol lakin yin ta wijin ko won pa bi mandu loy ay mir fo ban yar ko ba loy ku ye leg mandu ya ye dai ku ba ben ben be ba chet ke ci wo loy kan e diamond story ku ke leg mi ti chan bi ngi kan kan ko loy rot ci mene ke tin kan ke ci mi ta ke ci ka mir pot ku na ye ke benen ben be mene ye ku ngot leng ko pa ben wo loy tan miet ko
3: ache ku po al je yen ku in chu le ja pa na sha ko kol du ram ko go rel dun ba tan kana tan ko jwajon ke real bae tan wala tan ko ko won ke ni aren ku big ben pan chit pan dun real wek tan kana ye ngi bae tan kana jong aran pian de ka lela pan kana kenin ke chapien ni nan blood and bum kok tan ya
4: ku ngi bae tan pan kana pan ko ri ku na bar ku ngi jeten lo ya tau e ta won leli ni ngi ko nya ka lo bayo ku mit kamana mi da ye mugni mi da che kan nim lia me de ye wij bom mong nom pin ta won pan kana di kur kuna bartin kay mumit kunni wechang ko baya cha denen ko pat baiten ko en ke chagam
3: ayen in chugle na cha akokal du ram ko wok ye kol kana SBS tongja
4: ay chin ka dangin ba du ka le ya an chen ba rom ke ga yi ni ran tongja ko ku ba ko pat de den en loiro tan go bo ben ya da area ken ya ro pe yo ko wit bi en tongda ni jang ken ku ba ya ni ale ne changi na da kaya butong jang kit kana ba yok da na da ben nyala yuy ku bo lo ku burot chuat ku buran ben bi api ale jen ba do ginia
3: ay na pa da pa we ko yon go ping tun ta na ran ka jemo ku au na tian ku yen ran cheng ba long shabaton ci laj ben ruon tim ka ro ku dotam ko ral tan ke mi ke we lu la ya lo na da ke ngi rot ke ko pan wa na lo ke garang ku jala lo wonde ku thwej waren chike thwej ku jala ka ro loy tana e ka tin ka chirin ba e tan ci ben ya la fe ku e ka dial yo lo na da thwej kura ku jala ko ne mi de king mok ne al ka loy ka ke e ton ka wana da ka le ko bre ke lo ni ne loy rene che ja pial ku bran la tan loy ku ben mi benan ba e tan ki ne ku won iran nya ke lon chen aran ci diet ko le bu miet ka bu ke mu ku ya ku met ke lo den wone loy ken kana en ko wonen ka jamo ku tan tan kana shabaton ku akukol ko yon ke chen shabaton ke pungu ke wa jam ku koy ko kwa ke kana akukol tok ka ma ku kol won ko yon ke chen tan ta den en chen ke tan ba long shabaton nchuk ban le ja pa
2: SBS dinka aton ne mabale ku ni internet ku radio
3: kol ayen kana te iran won kejen ping ko kay do ron ter kale bang wad la yok ba dala ping ta di tot le ni mog ne sbs.com/dinka e man tin kana a wel ka won ter ke chu kang jam ten ke bu ke gal ban do ge jam haf ke wel nim ka won lo rot jam ang wad la ko la twen wet ke den capital gain tag waran ge chu kuma di lo ku ye ne lo lo na da ke chu de chen ten ko won lo lo ti jar ya kor ka bu ke de la ko an tin ya US vice president DJ Van jam lo nada ko jwon jam we ba long Israel ken ken e kon wi ke gen ku big de de doren ci US ke Iran tanye ke kon wi jen bi ko ya kwani al event we wel ka ba ya ka Australia ngwat jalen la ko guiro twe de nun bi ke gal bana twe ke US Switzerland kon chen ngad den wel ka ba jal ben chala tan ya la ya we don ci ke tiam Czech Republic ci ke gen tiam tuej den wonen chike tuej kaka ake kawan ke gata iban tin wa chige ton bok tok ga ju ya dan ko la ku kawan ke bok jal ban la tan tok dai min tin kana awak magay lo ke bok jam dan ya ko la bogen jal tol chok en akwar dut malek wa magay lok ake boga gya dan ya kola bogen jal tha pu nai ran ke kapun ka utar won ke toten ki le ba wel ja jal bana yok ne minok sbs.com.au/dinka in nya le ke we ku ab jalen koldun pat rapaji weekend talk tan kan yich